জনসনে কৈছিল, সংসারত দাৰ বলেৰে বা শক্তিৰে সংগ্ৰহ কৰিব নোৱাৰা বস্তু হল জ্ঞান। জ্ঞান আৰ্জিবলৈ একমাত্ৰ লাগে অধ্যয়ন। প্ৰিয় শ্ৰোতা, আজি হৈছে ইণ্টাৰনেশ্যনেল ডে ফৰ ডায়লগ এমং চিভিলাইজেশ্যনছ, অৰ্থাৎ জাতিগত সভ্যতাৰ মাজত আলোচনাৰ আন্তৰ্জাতিক দিৱস। বিশ্বত পাৰস্পৰিক সন্মান, সদ্ভাৱনা, সম্প্ৰীতি আৰু আন্তঃসাংস্কৃতিক বুজাবুজিৰ লক্ষ্যৰে ৰাষ্ট্ৰসংঘই 10 জুন তাৰিখত এই দিৱসটি পালনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। 2025 বৰ্ষত প্ৰথমবাৰৰ বাবে এই দিৱস উদযাপন কৰা হয়। সমগ্র বিশ্ব আজি শান্তি, উন্নয়ন, পারস্পরিক বিশ্বাস আর সুশাসনের অভাব তথা বর্ধিত ব্যবধানের দরে একাধিক অন্তর্নিহিত সংকটের সম্মুখীন হয়ে এক জটিল সন্ধিক্ষণত উপনীত হয়েছে। এনে এক অস্থির আর পরিবর্তনশীল সময়ত গোলকীয় সংহতি আর সহযোগিতার প্রয়োজন পূর্বতকৈ বহু পরিমাণে বৃদ্ধি পাইছে। বৈষম্য আর কুসংস্কার দূর করা, পারস্পরিক বুঝাবুঝি আর বিশ্বাস গড়ি তোলার রাষ্ট্রসমূহের মাজত সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রত বিভিন্ন সভ্যতার মাজত সর্বাত্মক সহযোগিতা আটাইতকৈ কার্যকরী মাধ্যম। এই সহযোগিতায় মানব জাতির সার্বজনীন প্রমূল্যবোধের প্রতি সজাগতা বৃদ্ধি করার লগতে পারস্পরিক সন্মানের উপর আধারিত শান্তিপূর্ণ সহাবস্থানক প্রসারিত করে। সাম্প্রতিক সময়ের জটিল প্রত্যাহ্বান সমূহের মোকাবিলা করবলৈ উমৈহতীয়া সমাধান সূত্র বিচারি উলিওয়ার ক্ষেত্রত ই এক সেতু হিসাবে কাম করে বিশ্বর শান্তি, মানব কল্যাণ আর প্রগতি সম্ভবপর করে তোলে। এনে পরিপ্রেক্ষিতত বিভিন্ন সভ্যতার মাজত সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রসংঘের উদ্যোগত প্রতি বছরে 10 জুন তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ ডায়লগ এমং সিভিলাইজেশনস এই বিশেষ দিবসটি পালন করা হয়। এগারী চলচ্চিত্রের পরিচালক, তথ্যচিত্র, দূরদর্শনের ধারাবাহিক তথা টেলিফিল্ম নির্মাতা দারা আহমেদের আজি উপজা দিন। 1969 চনত ব্রজেন বরুয়া পরিচালিত ডক্টর বেজবরুয়া চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে সিনেমা জগতত ভরি দিছিল আর প্রায় 20 খনমান চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে কাম করেছিল। তার পাশতেই রিক্সাওয়ালা, যক্ষিণী, উর্বশী, ধ্রুবতরা আর পূজা নামেরে কেবাখনো জনপ্রিয় সিনেমা স্বতন্ত্রভাবে নির্মাণ করেছিল। খাদিন কাকতত দারা আহমেদে নিয়মিয়াকৈ লিখা মেলা করেছিল। তেখেত জ্যোতিচিত্রবনের পরিচালনা সমিতির সদস্য হওয়ার উপরেও রাজ্যিক চলচ্চিত্র প্রতিযোগিতার জুরির সদস্য আছিল। 1946 চনের 10 জুন তারিখে নাজিরাত দারা আহমেদের জন্ম হয়েছিল। তেখেতে অসম আর ভারত সরকারের সহযোগত ডেভেলপমেন্ট অফ কার্বি আংলং, লিড কাইন্ডলি লাইট, নিপকো, দ্য মিল্ক, চাইল্ড সাইকোলজি, মহাশ্বেতা, প্রগতি পরম্পরা আর সমৃদ্ধি, ওল্ড মনুমেন্টস অফ আহোম, এইজকে আদি করে বহুকেইখন তথ্যচিত্র নির্মাণ করেছিল। ইয়ার উপরেও জীবনধারা, গান্ধী, হাহুয়াই আর মিতার তিতা মিঠা আছিল দারা আহমেদে পরিচালনা করা দূরদর্শনের কেইখনমান ধারাবাহিক। তেখেতে গুৱাহাটী, ডিব্ৰুগড় আর শিলচর দূরদর্শন কেন্দ্রের 13খন তথ্যচিত্র স্পন্সর্ড প্রোগ্রামের অধীনত পরিচালনা করেছিল। তেখেত প্রসার ভারতীর গুৱাহাটী, ডিব্ৰুগড়, শিলচর আর PPCর অনুমোদিত প্রযোজক আর পরিচালকও আছিল। 2021 চনের 24 মে তারিখে দারা আহমেদের দেহাবসান ঘটে। এগারী ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, কন্নড় লেখক, নাট্যকার, চিত্রনাট্যক

0: নির্বাচিত প্রধানমন্ত্রীরূপে প্রথমবারের দায়িত্বভার গ্রহণ করেছিল আর 1964 সনের 27 মে'ত মৃত্যু পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বত আছিল। পণ্ডিত নেহরুয়ে একেরাহে 4,398 দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল। ইপিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি প্রধানমন্ত্রীরূপে 4,399 দিন ভরি দিছে। কেন্দ্রত মোদী সরকারের 12 বছর সম্পূর্ণ হওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতত একেরাহে সর্বাধিক সময়ের শাসনের দায়িত্ব থাকা নির্বাচিত প্রধানমন্ত্রীরূপে পরিগণিত হওয়ার কৃতিত্ব উদযাপন করবলে রাষ্ট্রীয় গণতান্ত্রিক মর্চা NDA আজি নতুন দিল্লীত এখন বৈঠকের আয়োজন করেছে। বৈঠকত বিজেপির শীর্ষ নেতৃত্বর মর্চার সকল অংশীদার উপস্থিত থাকিব। বৈঠকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অংশগ্রহণ করব। রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চল সামরি শাসনের দায়িত্ব থাকা 22খন NDA সরকারের মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী সকলেও এই বৈঠকত অংশ লব। বৈঠকত বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়নমূলক কার্যসূচী, আন্তঃগাঁথনিমূলক কার্যসূচী আর 2047 সনের ভিতর ভারতক এখন উন্নত রাষ্ট্রলৈ রূপান্তর করার বিষয়ে মোদী সরকারের লক্ষ্যর পর্যালোচনা করা হব। ইউরোপীয় দেশসমূহত অসমৰ বাবে এখন নতুন বজার মুকলি হব। অসমৰ চাহ, অগৰু, জৈবিক খাদ্য এতিয়াৰেপৰা ইউৰোপৰ বজাৰত বছৰৰ প্ৰতিমাহে পোৱাটো সহজ হৈ উঠিব। গুৱাহাটীত ইউৰোপীয় সংঘৰ প্ৰতিনিধি আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত কালি ব্লু ভেলী ক্লাষ্টাৰ উদ্যম মুকলি হোৱাৰ পাছত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই মত প্ৰকাশ কৰিছে। ডক্টৰ শৰ্মাই কয় যে কৃষকসকলক বিশেষ গুৰুত্ব আৰোপেৰে গঢ়ি তোলা এই উদ্যমে ৰাজ্যৰ কৃষিজাত আৰু প্ৰাকৃতিক সম্পদক বিশ্ব বজাৰৰ সৈতে সংযোগ কৰাৰ লগতে ইউৰোপীয় অংশীদাৰসকলৰ সৈতে শক্তিশালী মূল্য শৃংখলা গঢ়ি তুলিব। ভারত ইউরোপীয় সংঘর মুক্ত বাণিজ্য চুক্তিয়ে অসমৰ বাবে বিনিয়োগ, রপ্তানি আর ঔদ্যোগিক বিকাশের নতুন দ্বার মুকলি করব বলে তেওঁ আশা প্রকাশ করে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে অসম ইউরোপীয় সহযোগিতাত নতুন অধ্যায়ের সূচনা করে সুগন্ধি, আয়ুষ আর খাদ্য প্রসংস্করণ খণ্ডর সুদৃঢ়করণের উদ্দেশ্যে ইউরোপীয় সংঘর সহযোগিতাত কালি ব্লু ভেলী ক্লাষ্টার উদ্যম মুকলি করে। এই উদ্যমের অংশ হিসাবে অসম ঔদ্যোগিক উন্নয়ন নিগম আর ভারত ইউরোপীয় ব্যবসায় সংঘর মাজত এখন বুঝাবুঝির চুক্তিও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল রূপায়ণের 10 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে কালি দেশজুড়ি বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয়। নগাঁও জেলাত কালি এই উপলক্ষে 166টা স্বাস্থ্যকেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির, সামূহিক স্বাস্থ্যকেন্দ্র, FRU, মহকুমা অসামরিক চিকিৎসালয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আর নগাঁও চিকিৎসা মহাবিদ্যালয় দ্বিতীয় আর তৃতীয় ত্রৈমাসিকর সন্তান সম্ভবা মহিলাসকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তদুপরি প্রসূতিসকলক পুষ্টিকর খাদ্য প্রদানের ব্যবস্থা করা হয়। জিলাখনত 3,596 প্রসূতির কালি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওদালগুড়ি জেলাতো কালি এই অভিযানের 10 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে বিশেষ কার্যসূচী রূপায়ণ করা হয়। ওদালগুড়ি অসামরিক চিকিৎসালয়, রৌতা, মহলিয়াপাড়া, ভেরগাঁও, ডিমাকুচি, হরিসিঙা আদর্শ চিকিৎসালয়, ওরাং, টংলা, খৈরাবাড়ি আর ওদালগুড়ি সামূহিক স্বাস্থ্যকেন্দ্রের আয়ুষ্মান আরোগ্য মন্দিরসমূহতো স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। জিলাখনত কমেও 2,293 সন্তান সম্ভবা মহিলা কালি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শোণিতপুর জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র আর আন কেবাটাও স্থানত এই কার্যসূচীর অংশ হিসাবে সন্তান সম্ভবাসকলের বিশেষ প্রসবপূর্ব যতন তথা সজাগতামূলক কার্যসূচী গ্রহণ করা হয়। স্বাস্থ্য বিভাগের উদ্যোগত আয়োজিত এই কার্যসূচীত জেলাখনের বহু গর্ভবতী মহিলায় অংশ লৈ এই সেবার সুবিধা গ্রহণ করে। স্বাস্থ্য শিবিরসমূহ বিশেষজ্ঞ চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীসকলে মহিলাসকলের নিয়মীয়া স্বাস্থ্য পরীক্ষা করার পরিপুষ্টি সম্পর্কীয় পরামর্শ আগবায়। তদুপরি গর্ভাবস্থাত লবলগিয়া সাবধানতা আর গর্ভস্থ শিশুটির সুরক্ষার লবলগিয়া ব্যবস্থা সম্পর্কত অবগত করা হয়। গোলাঘাট জেলাতো এই অভিযানের 10 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে স্বাস্থ্য বিভাগে কালি বিশেষ কার্যসূচী রূপায়ণ করে। ইয়ার অধীনত সন্তান সম্ভাবাসকলের স্বাস্থ্য পরীক্ষা শিবির মুক্তি করা হয়। জেলাখনের 20টা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কেন্দ্রের আয়ুষ্মান আরোগ্য মন্দির, সামূহিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা অসামরিক চিকিৎসালয় আদিত স্বাস্থ্য শিবির মুক্তি করা হয়। এই শিবিরসমূহ 4,000 অধিক গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শ্রীভূমি জেলাতো কালি এই অভিযানের অধীনত স্বাস্থ্য শিবির মুক্তি করা হয়। আমার এটার বাতর ইমানতে অন্ত পড়ল। পরবর্তী বাতর পুয়া 9 বজাত শুনবলে পাব।
1: क्या आपने पीएम सूर्य घर मुफ्त बिजली योजना के बारे में सुना है?
2: भारत सरकार का लक्ष्य सोलर पावर से बिजली बिल जीरो करने का भी है।
1: इससे आपका घर सूर्य घर बन जाता है, माने बिजली बिल जीरो, और अतिरिक्त बिजली पैदा हुई तो बिजली ग्रिड को बेचकर पैसे भी कमा सकते हैं। तो बैठे क्यों हो, अभी रजिस्टर करो PM सूर्य घर.gov.in पर।
3: हर घर सूर्य घर।
4: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं मुनीषा

0: কেশব দত্তর গীতর রচনা আর রমেন চৌধুরীর প্রযোজনারে অর্চনা মহন্তর কণ্ঠর গীতটি শুনিলে।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানৰ শেষত এবাৰ শুনোৱা হওক সচিন্দ্ৰ কুমাৰ অধিকাৰীৰ গীতৰ কথাৰে বিভুৰঞ্জন চৌধুৰীৰ কণ্ঠৰীতি গীত। গীতটিৰ প্ৰযোজনা কৰিছে ৰমেন চৌধুৰীয়ে।

জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি বিশ্বনাথ জিলার রেহরূপ শুনিলে। আমার সৈতে আছিল বিশ্বনাথর পৰা আমার সংবাদদাতা অম্লান কাশ্যপ সাহা। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া নিবেদন করা হৈছে আপোনালোকৰ হেঁপাহৰ অনুষ্ঠান প্ৰভাতী তৰংগ। আজিৰ প্ৰভাতী তৰংগ অনুষ্ঠানটিৰ বিষয় ৰোমাঞ্চকৰ বিশ্বকাপ ফুটবল। অনুষ্ঠানটিৰ আগবঢ়াইছে সীমান্ত বৰ্মাই।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: সুপ্রভাত আদরৰ শ্রোতা প্রভাতী তৰংগৰ আন এটি বিশেষ খণ্ডলৈ আপোনালোক আটাইকে আন্তরিক স্বাগতম জানাইছো। আদরৰ শ্রোতা, বিশেষ খণ্ড মানে আজি এটা রোমাঞ্চকর খণ্ড আপোনাৰ মাজলৈ লৈ আনিছো আমি। আর ইতিমধ্যেই আমাৰ কোশিকাই জনাইছে আজির বিষয়টো, যে রোমাঞ্চকর বিশ্বকাপ ফুটবল, আদর শ্রোতা, বিশ্বকাপ ফুটবলের জ্বরে এতিয়া সমগ্র বিশ্বকে আগুড়ি ধরেছে। আর বিশ্বকাপ ফুটবল বলে কলেই যে সকলের মাজত কি সেয়া আমার দক্ষিণ আফ্রিকার দেশেই হোক, এশিয়া মহাদেশের দেশেই হোক, বা ইউরোপের দেশসমূহের কথা নকলই, বা আমার এই দেশসমূহের গাঁও ভূয়েলৈকে এক যে উত্তেজনা আর যে এক পরিকল্পনা সেই বিশ্বকাপ ফুটবল চার এক আনন্দ আর সেই রোমাঞ্চ ইতিমধ্যে সঞ্চারিত হওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই কথাখিন আগত রাখি আজি বিষয় রাখিছো রোমাঞ্চকর বিশ্বকাপ ফুটবল। আর আরম্ভণিতে চিনাকি করাই দিবলৈ বাই ভাল পাম দুগৰাকী বিশেষজ্ঞ, এই ক্ষেত্রখনত যোৱা কেবাটা দশক ধরে কাম করে আছে আমার জিতেন শর্মা ডাঙরিয়া, আপনাদের চিনি পায়, তখন এগারী জ্যেষ্ঠ ধারাভাষ্যকর ফুটবল খেলার স্বাগতম জানাইছো আপনার আমার স্টুডিওর আজির এই অনুষ্ঠানলৈ। আমার হয়তো উপস্থিত আছে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সুবোধ মূল্য ডাঙরিয়া, ডাঙরিয়া স্বাগত জানাইছো।
1: নমস্কার।
0: আপনার খেলার মজিয়াতে সদায় নিমজ্জিত হয়ে থাকে, খেয়া কমেন্ট্রিয়ে হোক বা অন্যান্য রিপোর্টিংয়ে হোক, বা খেল বহুদিন ধরে দশক ধরে আপনাদের তাক পর্যবেক্ষণ করেছে, সেই গাঁর খেলে হোক বিশ্বকাপ খেলেই হোক, গতিহে কেনেধরে রোমাঞ্চ অনুভব করে আমিতো ফিল করছো অকন অকন, তা আপনার সাগে বেশি থাকে কথাটো অহার লগে লগে?
1: কথাটো এনেকুৱা যে আমি শৈশবকালত আমার যেটা প্রিয় খেল আছিল ফুটবল, সেই সময় আমি ক্রিকেটে হোক, টেনিসে হোক, বা অন্য খেলায় হোক, সেই খেলার মাদকতা আমি অনুভব করা নাছিল বিশেষকে। ফুটবলে আছিল আমার ধ্যান ধারণা এটা সময়, খেল বলে কলে। আর সেই সময়তে আমি চারি বছরের মূরে মূরে আমার বাতরি কাকত সমূহ, সেই সময় টিভি নাছিল, বাতরি কাকত সমূহত আমি গম পাইছিল যে বিশ্বকাপ আহি আছে, বিশ্বকাপ ফুটবল। প্রথম অবস্থাত আছিল জুলে রিমে কাপ আহি আছে, আর তেতিয়া কেইটামান ফুটবল দলের কথা আমার তেতিয়া মুখে মুখে, আমি স্কুলত গলেও সেই আলোচনা, অবসর সময়তো সেই আলোচনা, এটা ফুটবল জ্বর বলে যাক পড়া হয়েছে, সেই ফুটবল জ্বরত আসলে আক্রান্ত হয়েছিল আমি, অকল

0: নাই, গ্যালারিত নাই মানুহ, হঠাৎ
1: মানে
0: হাজার হাজার দর্শকর আহি পেলাই সর ঘরত পড়ল, এই একবারে বিশ্বকাপের প্রভাব। আর কি ফুটবল, এই কি ফুটবল খেলেছে তেনেকে কোয়া আরম্ভ করলে সবাই, এইটো এই ফুটবলের বিশ্বকাপের প্রভাব আছে।
1: সুন্দর এনেকা কাহিনী আমি শুনিম, আর সুন্দর তথ্য সুবোধদা আমাক দি থই যাব। তেনেদরে এই অনুষ্ঠান আমার দীঘলীয়া অনুষ্ঠান আছে, আমরা 9:30 বজালে আদর সুর আছে রোমাঞ্চকর বিশ্বকাপ ফুটবল। দুগৰাকী বিশেষজ্ঞ আমার স্টুডিওর উপস্থিত আছে, কিন্তু আমি সদায় কম আমার এই যাত্রা একটা সুরিয়া যাত্রা, এই সুরিয়া যাত্রা আমি গীতের আরম্ভ করো। আর সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার সেই গীতটির বাহিরে এটা মোৰ মনলে একো অহা নাই। এই পৃথিবী এই ক্রীড়াঙ্গন, ক্রীড়াই হয়েছে শান্তির প্রাঙ্গন, যেটা যুদ্ধ সদৃশ পরিবেশের মাজত আমেরিকাত, উত্তর আমেরিকার তিনখন দেশত এবার বিশ্বকাপ হয়ে আছে। আর আমি আশা করছো এই বিশ্বকাপে এই পরিবেশ সলনি করে দিব, এই যুদ্ধর পরিবেশ সলনি করে দিব। সুধাকণ্ঠ যদি গাই থই গেছে তেনেদরে সেই গীতটি অকণমান শুনাব খুঁজছো, তারপর আমি আকো রোমাঞ্চ ফুটবলের রোমাঞ্চত আহি ডুবি যাম।
0: হ্যাঁ।

0: ইমানপুরে পারাগমালা লাইভ শুনিলে আগবঢ়ালে অংশু ঝাই।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আমাৰ যুৱবাণী।

একবিংশ শতিকা আহি বলে তিনি দশকো যে নাই একবিংশ শতিকা আহি বলে তিনি দশকো যে নাই।

জিরি কয় নিজরাবো তোর দুয়ে দি ইতি মিঠা নিজরাবো ধর মেরে আকুয়ালি নিজরাবো তাই পাই তোর বুকু খন্ড হাল হব একনে পালি হ্যাঁ ভাঙিল তোর অহংকার ওই নীলাজ পাহাড়।

0: সোনালী কোন খানে নিব তই রূপু হেরুয়ালি ফালি চন্দা মাথো তই বুটলিলি কি ফালি ভাঙিল নে তোর কামিহার ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড় তাকে লইছি ওরি মর মর মর লাজতে মর ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড়
1: ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড়
2: গণেশগুৰিৰ পৰা মৃন্ময় জিত বিৰাজ নৰেন্দ্ৰ মৃদুল আদিত্য ডলি কংকনা অন্তৰা দীপামণি আৰু পৰাগ আপোনালোকৰ অনুৰোধত এইবাৰ সন্তান ছবিৰ টিকিট শিল্পী দীপেন বৰুৱা।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in-ত নতুন ভারত।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। केंद्रीय मंत्रिमंडल ने आज एक प्रस्ताव पारित कर प्रधानमंत्री नरेंद्र मोदी को लगातार सबसे लंबी अवधि तक निर्वाचित प्रधानमंत्री बने रहने पर बधाई दी। नई दिल्ली में मंत्रिमंडल की बैठक के दौरान सदस्यों ने प्रधानमंत्री मोदी के प्रति

0: হলেতো গাখীরতে মহর খুঁটি
1: মানে
0: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুয়াহাটি।
3: শ্রোতাসকলে আধুনিক গীত শুনিছে কবীন্দ্রনাথ দাসৰ কণ্ঠত। শিল্পীৰ কণ্ঠত এইবাৰ মুক্তিনাথ বৰদলৈ ৰচিত এটি গীত।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্গেবাং লাকে মিডিয়াম বেবলং মিটার ফারুক লিরা ক্রিসিরা তকবর ফো কিলোয়ার সালং ফারু ট্রক সিরা করাসির কেপ লাপেন এফ এম এলংকে ফারু ইসিরা ইসিরা তকবর ট্রক মেগাহার্টস পিনিকে ভুসি কচিক্লো নিফাই কেপ থেলাঙারনি

আদুন্থু মঙ্গল রং পি লাপেন বারি রং ফারফি পেন কিলুন আলুন লালাম থে চংহং দিং আর্যুক সিনাং আলাং লিতুম পেন কিলুন লাবাং সালুন।

0: আইটিআইনি সার্টিফিকেট থানে জানাগান এবার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বেনি জাহিজিয়া দালাইও ডিপ্লোমা থানে জানাগান আবুং খারিথি আর আরজলাইনি থাকাই ওয়েবসাইটা জাদং ইন্ডিয়ানস রেলওয়েস ডট জিওভি ডট ইন আরজলাই গঠাইনি জুপ্তা খালারা ফৈগৌ 14 জুন ইন্ডিয়ান এয়ারফোর্স আ ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ আও লামদানজানে মাসিফুক আবুং খালামনো থাকাই AFCA T2026 বে আঞ্জাদকু খুনো লানাই জাদং বেফর মাসিনি আবুং সোলোংথাইনি ফারি আর বৈসো বাইদিনি আবুং খারিথি আর আরজলাইনি থাকাই বিজাতিয়া ইন্ডিয়ান এয়ারফোর্স ডট NIC ডট ইন বে ওয়েবসাইটকু নাইনো হাগান আরজলাই গঠাইনি জুপ্তা খালারা ফৈগৌ 19 জুন স্টাফ সিলেকশন কমিশনা ভারত সরকারনি গুবুন গুবুন বিফানো লান্দা জানাই গাসেমন 12,256 গ্রুপ বি আর গ্রুপ সি মাসিয়াও থিনো থাকাই কম্বাইন গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 হুনো থি খালামাই জাদং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার মাসিনি থাকাই বিজাতিয়া জৌসিন গেজারি থাকাও কমেবো 60% নম্বর লানানে উঠিসারনাই জন লগেসে গ্রেজুয়েট জানাঙ্গন এবা স্ট্যাটিস্টিক্স আইদাখাও লাফানানে গ্রেজুয়েট জানাঙ্গন স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 মাসিনি বেলায় বিজাতিয়া স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স ডেমোগ্রাফি পপুলেশন স্টাডিজ অপারেশন রিসার্চ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি কম্পিউটার এপ্লিকেশন ডাটা সায়েন্স এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আয়দাকে লাফানানে গ্রেজুয়েট জানাগান গুবুন গুবুন মাসিনি থাকাইবো বিজাতিয়া গ্রেজুয়েট জানাগান আবুং খারিথি আর আরজলাইনি থাকাই ওয়েবসাইটা জাদং SSC.NIC.IN আরজলাই গঠাইনি জুপ্তা খালারা ফৈগৌ 22 জুন সাকরিনি রাদাবা এসেনসেই।
1: বে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু দানিয়া ফুসন লাদং লাইমন আফাতনি আইদা দিনে বে আইদাও খন্থাই বিবার লাইমন আফাতনি লাইমন সেঙ্গরা সিক্লাফোরনি আইদাকো ফুসন লাদং বেখো দেদেদং বিশ্বজিৎ বসুমতারিয়া।
2: গিবি গিবিয়াও রঙিয়া খন্থাই বিবার লাইমন আফাদনিফ্রাই গাছ খনাসমগরি নিসম খুলুম হরগ্রাই যাবাই গিবিয়াও বিরখাং বরগয়ারী দংসে খুগা মেথাইজ দিনে বে লাইমন আফাদ বেখনো থাকায় আখাইও লানাই যাবায়।

প্রতিখন ঘরে বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ি মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সুতরাং আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: রাজ্যিক পর্যায়ের সমিতির সদস্যসকলের সুতরাং শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজি এখন পর্যালোচনা বৈঠক মিলিত হয়। জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্ত ফাস্ট্রেক আদালত আজি তৃতীয় দিনও সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকে। আজি বেবি বরা, অনুজ কুমার বিষয়া আর প্রভাকর ফুকনে সাক্ষ্য প্রদান করে। চিকিৎসা শিক্ষা আর গবেষণা বিভাগের উদ্যোগত আজি গুয়াহাটীত অসম সিএসআর রাউন্ড টেবল 2.0 শীর্ষক একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগাঁও জেলার আয়ুক্ত দেবাশী শর্মায় হাতিমুড়া ব্রহ্মপুত্র নদীর খহনীয়া অঞ্চল আজি পরিদর্শন করে। গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে রাজ্যখনের বনাঞ্চল সুরক্ষার স্বার্থত চারিখন সংরক্ষিত বনাঞ্চলত উচ্ছেদর সরকারী সিদ্ধান্তর সপক্ষে রায় দিছে। আৰু কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা খাদ্যৰ সন্ধানত ওলাই অহা দুটা বাঘে কলিয়াবৰৰ কামাখ্যা পাহাৰৰ নামনিৰ চাহ বাগিচাত আতংকৰ সৃষ্টি কৰিছে। এতিয়া মুখ্য বাতৰি ইমানে। আমাৰ পৰৱৰ্তী বাতৰি নিশা 9:25।
1: মিডিয়ামৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্টজ আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আজিৰ ধাৰাবাহিক নাট্যানুষ্ঠানৰ নিবেদন উদয় ভানুৰ চৰিত্ৰ। ভাৰতীয় সাহিত্য জগতৰ সৰ্বশ্ৰেষ্ঠ সন্মান তথা স্বীকৃতি জ্ঞানপীঠ বঁটা বিজয়িনী আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰিন্স ক্লজ পুৰস্কাৰ, ভাৰত নিৰ্মাণ পুৰস্কাৰ, ভাৰতীয় সাহিত্য একাডেমী পুরস্কারকে প্রমুখ্য করে অলেখ রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় পুরস্কারে বিরল প্রতিভার সানেকি দাঙি ধরা প্রয়াত মামনি রয়সম গোস্বামীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস উদয় ভানুর চরিত্রর আধারত নাটখনির নাট্যরূপ দিছে উত্তর পূর্বাঞ্চলর অন্যতম প্রখ্যাত প্রযোজক পরিচালক ব্রজেন বরাই। নাটখনির প্রতিটি খণ্ডরে অনাতার অভিযোজনা পরিচালনা তথা প্রযোজনা স্বপ্নিল ক্রিয়েশনের ব্যানারত ব্রজেন বরার। এয়া উদয় ভানুর চরিত্রর অষ্টম খণ্ড।
2: কোন মই মাধুবী লতা এটা সেইদিনা যে আহিছিল। ও
3: মাধুবী লতা, বহা বহা, অ সেইখনতে বহা। কিয় ইমান সোনকালে পাহৰিম বাৰু তোমাক? মনত আছে তাৰমানে, নেথাকিবা কিয়?
2: মই উদয়দালৈ ৰাতিপুৱাই ফোন কৰিছিলোঁ, 10 বজাত তেখেতক ঘৰতে লগ পাম বুলি সময় লৈছিলোঁ।
3: অহো, সি অলপ আগতে কলাকেন্দ্ৰলৈ যাম বুলি ওলাই গ'ল।
2: ঘর সোমাওতে তেনেকুৱাটা মোৰ সন্দেহ হৈছিলে, কাৰণ মই সময় দিয়া মতে সময়ত আহিব নোৱাৰিলোঁ। বাটতে এটা ঘটনা ঘটিল।
3: ঘটনা?
2: নাই নাই, মোৰ লগত নহয়। মানে কথাটো এনেকুৱা আছিলে, ব্ৰহ্মপুত্ৰ দলঙৰ ওচৰত কোনোবাই জাতীয় পতাকা এখনত জুই লগাই দি হুলস্থুল কাণ্ড কৰিলে। পুলিচে কোপাই একদম দুটা ল'ৰাৰ পিঠি ফালি দিলে নহয়। মই সেই বাটেদি ইয়ালৈ আহি আছিলোঁ। পুলিচে বহুত সময় গাড়ীখন জব্দ কৰি থলে, সেইবাবে পলম হৈ গ'ল।
3: মাধুবী লতা, মোৰ অনুৰোধ এটা ৰাখিবা।
2: নিশ্চয়, কওকচোন।
3: তুমি কলাকেন্দ্ৰলৈ গৈ তাতেই উদয়ক লগ কৰাগৈ, নহ'লে যিটো কামত সি কলাকেন্দ্ৰলৈ গৈছে সেইটো হৈ যোৱাৰ পিছতে সেই হৰেণ বোলা তাৰ নিধক বন্ধুটো লগ লাগি মদৰ বটল আৰু গিলাচ লৈ মদ খোৱাত ধৰিবগৈ। বুঝিছ মাধুবী লতা, এই মদৰ কাৰণে তাৰ ভাল সংগীবোৰ এটা এটাকৈ গুচি গৈছে নহয়। এতিয়া নিধক কেইটামানে তাক চেলাপেটি জোকৰ দৰে মেৰিয়াই ধৰি অনৰ গল তেজ উৰিব ধৰিছে।
2: আইতা, আপুনি একেবাৰে ভাগি পৰা যেন লাগিছে। মোৰ বিশ্বাস উদয়দা আকৌ প্ৰকৃত পথলৈ ঘূৰি আহিব। আইতা, আপুনি অকণো চিন্তা নকৰিব।
3: মাধুবী লতা, কোনোবাই যদি তাক হাতত ধৰি শুদ্ধ পথলৈ পুনৰাই নিব পাৰে তেতিয়া সি এজন মহান শিল্পী হ'ব পাৰিব। বুজিছা
4: মাধুবী লতা, তুমি ইয়াত

0: কার ভাবে রয়ে আছা?
1: আপনার ভাবে রয়ে আছো।
0: মোর ভাবে রয়ে আছা?
1: হয়, আপনার ভাবে।
0: ভাল কথা, খুব ভাল কথা। রেডি, আই এম ভেরি হ্যাপি। তুমি সিদ্ধান্তটো লোৱাচোন, আমি কত বহি কথা পাতিম?
1: কত বহি কথা পাতিম? আহক, আজি সূৰ্য কিৰণ হোটেলৰ পৰা ব্ৰহ্মপুত্ৰ শোভা চোৱাৰ খুব ইচ্ছা হৈছে।
0: সূৰ্য কিৰণ হোটেললৈ?
1: বুজিছো আপোনাৰ হেজিটেশ্যনৰ কাৰণটো, ঠিকেই মনে হ'ব পাৰিছো চাগে। স্ট্যান্ডার্ড হোটেল এখনলৈ যাব, অথচ

0: Can't believe it.
1: Believe me.
0: Like, can I get কারণ সুবিয়া কি বড় হলে আপনি একটা মুড পার্টিকুলার মুড আই বলে কারণ আপনি এখন বিশেষ সুবিয়া কি বড় হলে আপনি সেই ছবিখনৰ ভিতর সোমাব লাগিব না
1: থাকে তেনেকুৱা শিল্পী থাকে সক মোৰ এজন বন্ধু আছিল নাম প্ৰবীণ ভট্ট দেখে খুব মর খাই ভাল পায় আর লগতে দেখে আর্টিস্ট প্রযোজ্য নহয় মুহূর্তত আকৌ মদত মুখ নিদিয়ে সেই মুহূর্তত হাতত রঙাৰ তুলিকা লৈ লয় আর সেই মুহূর্তত ছবি আঁকে ব্যক্তি বিশেষে গোটেই কথাটো সুকীয়া হয়ে পড়ে এখানে মই রিপিট করবলে বিচারিম একটা কথাকে আপনার প্রশ্নের উত্তরটা সুন্দরকে রিপিট করে দিও যে মই মদ যেনেকৈ যিকোনো সময়ত যিকোনো পৰত ৰাতিপুৱা হোক দিনত হোক গধূলি হোক খাব পাৰো ঠিক তেনেদৰে যিকোনো সময়তে তার কারণে যে এটা বিশেষ মুড লাগিব তেনেকুৱা কথা নহয় মই ছবি আঁকিব পাৰো
0: বুঝি পাইছো তাৰমানে আপোনাৰ ছবি অঁকাৰ বিশেষ কোনো সময় নাথাকে
1: নাই নাই নাই নাই নাই তেনেকুৱা কোনো ধৰা বন্ধা সময় নাথাকে আৰু মই ভাবোঁ প্ৰকৃত শিল্পী অলপ খেয়ালি মনৰ হয় মই নিজে শিল্পী হৈও মই অনুভৱ কৰোঁ যে কিছুমান কথা সৰ্বসাধাৰণ মানুহৰ লগত মোৰ যেন নিমিলে সেইটোৱে আচলতে কথা
0: আচলতে নহয় মানে শিল্পীবোৰ সাধাৰণ মানুহতকৈ অলপ হ'লেও বেলেগ হয়
1: Right you are. আপুনি বুজি পাইছে
0: বুজি পাইছো yeah I got it বাৰু দাদা আৰু এটা কথা সুধো
1: sure
0: কোন শিল্পীৰ ছবিয়ে আপোনাক বিশেষ ধৰণে প্ৰেৰণা যোগায় তেনেকুৱা কোনোবা শিল্পী মানে আছে নেকি
1: এইটো অকণমান দিগদাৰ প্ৰশ্নটোৰ উত্তৰ দিবলৈ মানে ধৰক আপুনি এনেকুৱা এটা কথা সুধিছে যে কেনেবোৰ কিতাপ পঢ়ি আপোনাৰ ভাল লাগে কিন্তু যদি এজন এভিড রিডার হয় তেওঁ কিতাপ পড়িয়েই ভাল পায় বুকওয়ার্ম হয় তেওঁতো সব ধরনের কিতাব পড়িয়ে ভাল পাব তথাপি রুচিবোধর কথা থাকে যে কোন ধরনের কিতাব তো বেশিকৈ পড়ি ভাল পায় আর সেইটো যদি আপনার প্রশ্ন তেতিয়াহলে মোৰ উত্তৰটো হব মাইকেল এঞ্জেলো আপনার নাম নিশ্চয় শুনিছে রাফেলর নাম শুনিছে
0: শুনিছো
1: রাইট মাইকেল এঞ্জেলো আর রাফেল দুয়োৰে ছবিয়ে মোক সবাতোকৈ বেছি প্ৰেৰণা দিয়ে মাইকেল এঞ্জেলোৱে আকাশৰ মেঘৰ মাজত কি দেখিছিল জানে
0: কি
1: আকাশৰ শুকুনা মেঘৰ মাজত মানৱ দেহৰ প্ৰতিমূৰ্তি বিচাৰি পাইছিল
0: দুয়োটা চাওকচোন চাওক সেইফালে চাওক না সেইফালে আচৰিত সেইফালে সেই যে পশ্চিম দিশৰ সৰু মুগা বৰণীয়া মেঘ টুকুৰালে চাওকচোন
1: আৰু তাত সূৰ্যৰ কিৰণ পৰি
0: এজন বুঢ়া মানুহৰ দৰে যেন দেখা নাই নে বাৰু
1: আচলতে
0: কি জানে উদয়দা ময়ো সদায় মেঘৰ মাজত মানুহৰ প্ৰতিমূৰ্তি বিচাৰি ফুৰো সেইটো অৱশ্যে আজিৰ অভ্যাস নহয় শৈশৱৰ পৰা
1: অ' তাৰমানে মই যিটো বুজি পাইছো শিল্পী সুলভ মন এটা আপনার মাজত সোমাই আছে
0: লুকাই আছে
1: লুকাই আছে কেতিয়াবা হয়তো জীপাল হব প্রফুষ্টিত হব এবার ধুনীয়া ফুলৰ দৰে
0: হব কিন্তু তার কারণে উপযুক্ত মাটি লাগিব সারুয়া মাটি পানী
1: আপনি সচাই ইন্টারেস্টিং মানে কি কৈ আছিল
0: আপনার মানে কেনেকুৱা মানে হেৰি কাৰ ছবি আপোনাৰ আটাইতকৈ বেছি ভাল লাগে মই সেই বিষয়ে কৈছো মানে কোৱেশ্চন
1: কৰিছিলো কথা পাতোতে প্ৰসংগী
0: মানে প্ৰসংগ সলনি হৈ
1: গৈছিল
0: কওকচোন বাৰু
1: মাইকেল এঞ্জেলো বায়োনাৰেটিৰ জন্ম কেতিয়া হৈছিল জানেনে 1475 খ্ৰীষ্টাব্দ
0: ওহ আচ্ছা
1: 90 বছৰ জীয়াই আছিল
0: ৰিয়েলি
1: ৰোমৰ